0: ᱥᱚᱱᱟᱛᱚᱱ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱜᱼᱟ᱾ ᱟᱹᱛᱩ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱵᱚᱭᱦᱟ ᱵᱩᱦᱤᱱ ᱥᱩᱞᱩᱠ ᱨᱮᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱ ᱠᱷᱟᱱ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ᱾ ᱫᱩᱠ ᱵᱤᱯᱚᱫ ᱨᱮ ᱜᱚᱲᱚ ᱥᱚᱯᱚᱦᱚᱫ ᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱ ᱠᱷᱟᱱ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ᱾ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱵᱟᱹᱲᱤᱡ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ᱾
1: ভাবিত কাতে ঠাকুরে মেনা সরগপুরি মঞ্চপুরি পাতালপুরি রে লিটেই লটকাও কানা জানি খান ওখারে চো ওখাল গান আনাত্রে লই লই থেকে লিটেই নেল নাম অন্য থেকে তারা মাগুই অরমরে ভেদাও কা দিয়ে ভাবনা গাইলো সাইলো বহ উপকহ তারেন্ড ওহগে ঝাঁকুই সেটের ওয়াই লিটে চাউরিয়া মেলারে সারাম দেবালোকে মেনা কো ভারুম ভারে বাংকো আটকা দাঁড়িয়া কানা লিটেই হোজাঙা কান ওখাল কান মুহিম রে কয় ঠুক কাতে ঠাকুরে কুলিয়া হেদাহ লিটে গোসাই চিরন খান মহিম রেগম পড়াও কেন যাহার না অসংতে আমা মনে জিবি আকাহাই রানাই মরে না সিকুয়ের মারারতে ভরিয়েলের ভাবনা যাহার না হরিয়ানার হামালতে লিটে কাবা কবু আকানাই পাসনাওয়াই দুখলি কাথাকে দুড়ুক কাতে চাওরিয়া মেলারে সারাম দেবা লোককে আজমা দুড়ুক কাতে আপাহান আপিন ঠাওরে লিটে মেনা ঠাকুর মঞ্চপুরীরে শুনি আর সুৎকর মহাজন কহ মেনা কোয়া সান্তার কো এড়ে ভুড়ুজার রডজ ভেদরে বোর্ড হারতা ইংরেজ কো লবাধিও সাচেত না হাজার কাতে খেরওয়াল কো নিপুজ কামি রে সিধু মুর্মু কানু মুর্মু সান্দার কো কিন জমকাও কেট কো ভগনাডি রে উলসেই কো এত অবেদা সুড়ি মহাজন দারুগার দাড়ি পাল্লাতে বলো কানুন কো ইংরেজ বিরুদ্ধ রে ইংরেজ কো সেগেল টুটি তো ইড়ি জো হাজার হাজার উদর পরান সান্তারা জীবাতি সেগেল টুটি বাঙ্গে জিতকের দাড়িয়া দায় ধরব রে না আশার কাপি সান্তার কতি সমত কামালপে হুলসেই বাঙ্কান চেলে হ বাঙ্পে নামারি হই সিধু কানু কো পাশে কে কিনা আপর কেডা কো সান্তারা জি মনের লুকুর লুকুর বদর রামপা শেট কেডা কো ধরম সেবক সরল মনান সান্তার কো লাহান্তি হর নিত সান্তার কো দয়াগে গোটাগে কেবে ডেটে হালে ঢালে সিহিন্দ বহ কো তাহাগ রধনাতে

হায় হায় চালু গা শাসিত জম লাগি তে দচ্ছি দা হায় রেম সিরজন কেলে লাই লাখ চার লিপ চাপা গো পারসি হিরিজ পাসির ধরম হো এত বাকনা ধাসা গোটা খেরওয়াল বাকল রে রাওয়া কানা তাওয়া তার করা অলাকর বাংতে পারসি তা কলি চেড়ো মুরুপতে সাঁওতা সাড়েরো উদ্রেন আদিম খেরওয়াল সাঁওতা হায় হায় দায়া গে উচেড়ো আমা হড়বরনা মইলতে যাহায় এম তিয়ার লেট কুয়া পইলতে দুলড় কাতে চিকতে বন তাহে না ঠাকুর বাপুরাং কুয়া নোয়া হারকে দিশে কাতে ঠাকুরে রেবেন গাহির উইহের কাতে মেন লিটে আজম কাতে আমতেন ভাবনাতেন ভেন ভেনাও চাবায়েন লিটে অর্বকুন ভাবনা ভারুজ গিডিবে বিলজুদা কো মুরুমেঙ্গা গজ তায়ম সাহার বেড়ারে জানামায় উইহরতে সিতে নালা সেল গড়িয়ে রে মিট টাং লেটকায় রাজ জংরেনা কথা উইহর মে বিলজু হড়াম তাকিন আগু

0: রকম ধরে আধারে আমার তার কুকানা বীর বুরুরে কেঁদ বোনা ডাহিরে বেদ কুনরি ডাহিরে চেনে চিপরু জিন্তি পিপড়ি আর মানুয়া কোয়া আলাম কান্টারে শিবিলামই গাতেন শিবিলামই হহত মুছে গাতেন শেরমা মুছে হরমো আদা গাতেন জিরি আদা আমার নোয়া গাবে মানবি দুলরান আরাং বাং হেতাও খাতির গে বোমা বারুদতে মানবি জি কো নাশা ওদা গোটা ধার দিগে গুরুগম কে দেলা দেলা আর্মিটা রুড়ি জুপে সিধুখানু চাঁদ ভৈরব সাধুরাম চাঁদ সারাম বয়াগে বাংকান বাং সারে তাহে না জানি খান নোয়া শোষণ রেনা চিনগে গুরুগম কে আমার সাই শেরমানা সাগুনান জানাম বাচরি রে সাই সাহে সনদ গড আমার জাঙা বুটে রে আম এমু লাগি আলিয়া তো মেনা আছে আমা উমুল আল আমা তো ধারতি লেলেগে গুরুগম কে বাড়াইয়া কার রে আমার ওই লেই দহড়া আমকানা জি সাড়ির রেস্ক খবর যাহা লাগি দেখের ওয়াল কো দা দারাম চেড়ে লেখা তাহলে দেখো তোর হুলসের না যাহা ডাহারে মুদু ঠিক আল্লা ওনা ডাহারতে হুলসেই কাতে গে 12,003 সাল রে না বাগে 12 ডিসেম্বর রে বার সীতা বসেলে সারি না সংবিধান না ইরেল না রাধারে ইরেল না রাধারে ইরেল না রাধারে
1: পণ্ডিত রঘুনাথ মুর্মু তিকিন চেলেকার কিন নপেলে না ওনা বাবদতে খেরওয়াল সরেন তিকিনা অনহেপে আঁজম কেয়া তেহেঞা সান্তাড়ি আখড়া দো নড়েগে মুচেদ এনা।

প্রচার কল সাঁওতালি আখড়া কার্যক্রম আকাশবাণী বারিপদা। এথর শুণতু এক সুগম সঙ্গীত গাইছেন কণ্ঠশিল্পী শৈলভামা, গীত রচনা দীপ্তি দাস।

প্রাত কালে ভিতর ছু মহাপাত্র সিংহদ্বার ফিটাইবা আদেশ দিকে আতিত পবন দ্বার নিচে খোলতি। তৎপরে ভিতর ছু মহাপাত্র প্রতিহারী মুদুলি অখণ্ড মেকআপ ও পাড়িয়া মেকআপ সহ জয় বিজয় দ্বারক যাই মুদ যাঞ্চ করে দ্বার খোলা আদেশ দিকে। তাপরে কলাহাট দ্বার মণিমা মণিমা ডাক দিয়ে সেই দ্বার খোলা যাই থাকে। ঘণ্টা, চারি শঙ্খ, মহুরি, বীণা, ভাট, তাল, সিংহা, ভেরি, মৃদঙ্গর ধ্বনি সাঙ্গক গম্ভীরা দ্বার ফিটা যায়।

এবং 341 জন ডিআইসি প্রশিক্ষার্থী তালিম নেই কৃতিত্বর সহ উত্তীর্ণ হয়েছেন। নবরঙ্গপুর জেলার ভারতীয় ডাক বিভাগ পক্ষ জেলার স্বয়ং সহায়ক গোষ্ঠী ও ক্ষুদ্র লঘু এবং মধ্যম উদ্যোগ প্রতিনিধি সহ এক সচেতনতা ও মত বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। কার্যক্রমের ব্রহ্মপুর ডাক বিভাগের পোস্টমাস্টর জেনারেল কর্নেল বিনোদ কুমার যোগদেই স্বয়ং সহায়ক গোষ্ঠী ও এমএসএমই উদ্যোগী সহ ডাক পার্সল পরিবহন সঞ্চয় আর্থিক সেবা সম্পর্কে আলোচনা করে। ভুবনেশ্বর নাইজরর পঞ্চদশ সমাবর্তন উৎসবরে যোগদেলে উপরাষ্ট্রপতি। বর্তমান যুগের প্রযুক্তিবিদ্যার দায়িত্বপূর্ণ ব্যবহার করা ছাত্রছাত্রী দেলে পরামর্শ। রাজ্যের পঞ্চায়েত পৌর নির্বাচন আরম্ভ হল প্রাক প্রস্তুতি। যুক্ত দুই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুড়ে নামলেখা প্রক্রিয়া আরম্ভ।

0: গুড়িকরে নামলেখা প্রক্রিয়া আরম্ভ। পুরী শ্রীমন্দির আসন্তকালি অনুষ্ঠিত হব শ্রীজীউমানঙ্କ চকা বিজে নীতি এবং হীরাকুদ জলভণ্ডারু দশটি গেট দেই নিষ্কাশিত হচ্ছে বন্যা জল। আঞ্চলিক সংবাদ আজি পাই এতিকিরে শেষ হল। আপনার এই কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
1: আজির প্রসঙ্গ ওড়িশা গভীর সমুদ্র মাছধরা মিশন আলেখ্য আঞ্চলিক সংবাদ বিভাগ উপস্থাপনায় মু সুভাষ চন্দ্র শতপথী। গভীর সমুদ্রে নিরন্তর মাছ ধরিবা মৎস্য ভিত্তিভূমি সামুদ্রিক খাদ্য রপ্তানি এবং উপকূল জীবিকা অধিক গতিশীল করা লক্ষ্য নিয়ে গভীর সমুদ্র মাছধরা মিশন কার্যকারী করা যাইছি। দীর্ঘস্থায়ী সামুদ্রিক অর্থনীতির বিকাশ, মৎস্যজীবী কল্যাণ এবং ওড়িশা বিশ্বস্তরের সামুদ্রিক খাদ্য পেণ্ঠস্থলী পরিণত করা এই মিশনর মুখ্য উদ্দেশ্য। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভুবনেশ্বর স্থিত ওড়িশা কৃষি ও বৈষয়িক বিশ্ববিদ্যালয়ঠারে আজ ওড়িশা গভীর সমুদ্র মাছধরা মিশনর শুভারম্ভ করেছেন। গভীর সমুদ্রে মাছ ধরিবা এবং সন্তুলিত সামুদ্রিক পরিবেশক রক্ষা করা তথা মৎস্যজীবীকর সামাজিক ও অর্থনৈতিক স্থিতিরে সুধার আনিবা এই মিশনর প্রমুখ লক্ষ্য। গভীর সমুদ্রে মাছ ধরিবা নেই জাহাজ কিংবা বড় নৌকার মালিকঙ্কু উপরাষ্ট্রপতি অনুমতিপত্র বণ্টন করেছেন। ইয়াদ্বারা যোগ্য ভারতীয় মাছধরা জাহাজগুড়িক গভীর অন্তর্জাতীয় সামুদ্রিক জলসীমায় নিয়ন্ত্রিত মাছ ধরিবা অনুমতিপ্রাপ্ত হয়েছেন। ভারতীয় পতাকাধারী মাছধরা জাহাজ দ্বারা দীর্ঘস্থায়ী গভীর সমুদ্র মাছধরা মার্গদর্শিকা 2025 অধীনরে এই অনুমোদন পত্র বাধ্যতামূলক রয়েছে। 2025-26 কেন্দ্রীয় বজেট্রে সরকার ভারতীয় স্বতন্ত্র আর্থিক ক্ষেত্র এবং গভীর সমুদ্রে মৎস্যচাষ এক ব্যবস্থিত ঢাঞ্চা প্রচলন করা ঘোষণা করেছিল। এর আধাররে 2025 মার্গদর্শিকা প্রস্তুত হয়েছিল। গভীর সমুদ্রে মাছ ধরা এবং তৎসলগ্ন কার্যকলাপরে নিয়োজিত ভারতীয় জাহাজগুড়ি এই অনুমোদন পত্র এক স্বচ্ছ তথা উত্তরদায়ী ঢাঞ্চা প্রদান করিব। অনুমোদন পত্র পাইথিবা জাহাজ কেবল ব্যবহার করে পারিব, অন্য কাহাকু এই অনুমতি পত্র হস্তান্তর করা যাই পারিব নাহি। এই অনুমতি পত্র দ্বারা ব্যবস্থিত তথা তথ্য আধারিত এবং নিরীক্ষণযোগ্য কার্য সুনিশ্চিত হয়ে পারিব, এপরিকি এই অনুমোদন পত্রকু মধ্য ভবিষ্যতরে নবীকরণর ব্যবস্থা রয়েছে। জাহাজগুড়িকর ট্রাকিং বিশ্বস্তরীয় স্বীকৃতিপ্রাপ্ত প্রমাণন মানদণ্ড এবং আধুনিক প্রযুক্তিবিদ্যা আধাররে মাছ ধরা পাই এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাব্যস্ত হেব। মৎস্যজীবী তথা জাহাজ পরিচালকঙ্ক পাই নিয়ামক অনুপালন মধ্য এহাদ্বারা অধিক সহজ হয়ে পারিব। এই অনুমতিপত্র মাছ চাষী উৎপাদক সংগঠন এবং মৎস্য সমবায় সংস্থাগুলো অধিক সুদৃঢ় করব বলে আশা করা যাইছি। সমাবেশকু সম্বোধন করে উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন বিকশিত ভারতর মূলদুয়া ভাবে আধুনিক তথা প্রযুক্তিবিদ্যা আধারিত মাছ চাষ এবং এ ক্ষেত্রর বৃত্তিকু আপণাইবাকু যুববর্গঙ্কু আহ্বান দেইছন্তি। ওড়িশা গভীর সমুদ্র মাছধরা মিশন রাজ্য সরকারঙ্ক এক প্রমুখ নীল অর্থ ব্যবস্থা যোগ্য পদক্ষেপ। রাজ্যর উপকূল তথা গভীর সমুদ্র মাছ ধরিবা সম্ভাবনাকু এহা অধিক ব্যাপক করিব। সামুদ্রিক খাদ্য রপ্তানি ক্ষেত্রে ওড়িশাকু আন্তর্জাতিক স্তরে এক প্রমুখ কেন্দ্র ভাবে গড়ি তোলিবারে এই মিশন উল্লেখনীয় সাব্যস্ত হেব। আধুনিক মৎস্যচাষ ভিত্তিভূমি, মূল্য শৃঙ্খল, বৈজ্ঞানিক পদ্ধতি আধারিত পরিচালনা এবং বজার সংযোগীকরণ নেই নিবেশ মাধ্যমে এই মিশন দ্বারা মাছ উৎপাদন বৃদ্ধি পাইব, ফলরে নিযুক্তি ক্ষেত্র ব্যাপক হওয়া সহ মাছ চাষীঙ্ক আর্থিক ক্ষেত্র সশক্ত হয়ে পারিব। আসন্তা 2036 পর্যন্ত 10 বর্ষ পাই এই মিশন কার্য করিব। এথিপাই পাখাপাখি 2295 কোটি 45 লক্ষ টঙ্কার ব্যয় অটকল করা যাইছি। আসন্তা 2036 সুদ্ধা বার্ষিক অতিরিক্ত 2 লক্ষ টন সামুদ্রিক মাছ উৎপাদন পাই লক্ষ্য রখা যাইছি। এই সময় সুদ্ধা 50,000 অধিক নিযুক্তি সুযোগ এবং বার্ষিক প্রায় 5,000 কোটি টঙ্কা সামুদ্রিক মাছ রপ্তানির লক্ষ্য রখা যাইছি। মৎস্যজীবী সুরক্ষাকু মধ্য প্রাথমিকতা প্রদান করা যাচ্ছে। মিশনরে মহিলা স্বয়ং সহায়ক গোষ্ঠী ও মৎস্যজীবী সমবায় সমিতিগুলো সামিল করা যাব, ফলরে গ্রামীণ মহিলা আর্থিক

0: শ্রোতাবন্ধু, জিলা হালচাল রিলে করে প্রচার করল আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ির সময় বর্তমান রাতে 7:30। কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 মেগা হর্টজ যোগে। শ্রোতাবন্ধু, আরম্ভ করছু চাষবাস কার্যক্রম। প্রযোজনা করছেন নাগভূষণ মাঝে, উপস্থাপনায় সত্যানন্দ সেজপড়া, প্রদ্যুম্ন কুমার মহাপাত্র এবং শুভেন্দু কুমার বেহেরা। হলে শুনিপার এই বিজ্ঞাপন পরে পরে।
1: খরা পানি পবন সবুর সমাধান করতে হো।
2: ওহো, মানে কথাটা টিকে ফিটেই কি কুহ।
1: মানে সিনি আর উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান, উষার সিলাই মেশিন, টুলু উষা কমেন্ট গ্রিপস, হন্ডা কোম্পানির পম্প সেট, জেট সমরসিবল মনোব্লক আর হন্ডা কোম্পানির জেনারেটর, পম্প সেট, পাওয়ার উইডর, ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিনি পম্প সেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি।
2: কেটে মিলুচি হেতে সুবিধা
1: জানি ন কিহ। বারিপদার অতি পরিচিত দোকান পোড়া
3: ঠিকানা হচ্ছে মেসর্স বাবুলাল অগরওয়ালা, মেইন ট্রাফিক স্কোয়ার, তিনিকুনিয়া ছক, বারিপদা।
2: তাহলে যা না কি কৌ
1: চালো।

শ্রোতা বন্ধু অনুরোধের পরবর্তী কথাচিত্র টু স্টেট দ্বৈত কণ্ঠে গাইছেন অরিজিৎ সিং এবং চিন্ময়ী শ্রীপদা। ଏହି କଥାଚିତ୍ରର ଗୀତ ଶୁଣିବା ପାଇଁ ଅନୁରୋଧ ଜଣାଇଛନ୍ତି ଆପଣମାନେ ହେଲେ ଖେରଣା ଗ୍ରାମରୁ କ୍ଷୀରୋଦ, ସରୋଜ, ବାପି, ହାପି, ଦୀନକୃଷ୍ଣ, ଗଣେଶ୍ୱର, ଗୋପବନ୍ଧୁ, ସପନ, ଶୁଭେନ୍ଦୁ ଏବଂ ତାଙ୍କର ସାଥୀ ଶ୍ରୋତା। ଶୁଣନ୍ତୁ କଥାଚିତ୍ର ଟୁ ଷ୍ଟେଟ୍ସ।

শ্রোতা বন্ধু, এইটুকু চাইছি অনুরোধর হিন্দি কথাচিত্র কার্যক্রম আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ির সময় বর্তমান রাতে 8:30 আরম্ভ করুছু। শ্রোতা বন্ধু মানক চিঠি পত্র প্রশ্নর উত্তরকু নিয়ে কার্যক্রম সমীপেছু। প্রযোজনা করছন্তি নাগভূষণ মাঝি, উপস্থাপনারে বীণাপাণি সিং এবং নিবেদিতা পারিক। হেলে শুনিপারিবে এই বিজ্ঞাপন পরে পরে।

0: সত্যি শ্রোতা বন্ধু, এই পৃথিবীটা যদি সময়ের হাত ধরন্তা আউ অতীতকু ধীরে ধীরে ফেরি যাআন্তা।
1: কেবে নুহে কেবে নুহে অপা, সময় কেবে ফেরে না, সে পরা আসি পৌঁছি গলানি। চিঠি পড়িবি অপা?
0: পড় পড়।
1: প্রথমে চিঠিটি দেইছন্তি বাঙ্গরিপুষিরু কাশীনাথ সিং। সে লেখিছন্তি, সমীপেশু কার্যক্রমর বীণা অপা এবং নিবেদিতা অপাঙ্কু মোর সান্ধ্যকালীন নমস্কার।
0: আমার মধ্যে সান্ধ্যকালীন প্রতি নমস্কার শ্রোতা বন্ধু।
1: পুনি লেখিছন্তি, অপা মু মো প্রিয় আকাশবাণী বারিপদার জনে পুরুণা শ্রোতা, প্রতিদিন রেডিও শুনে। প্রভু কালিয়া ঠাকুরঙ্কু নেই সবু কার্যক্রম বহুত সুন্দর হয়ে পারিছি। পিলাঙ্ক কার্যক্রম মধ্যে ভারি ভালো লাগিলা। গীতিনাট্য এবং ভজন মধ্যে মনরে ভরিছি ভক্তি ভাবনা। সেথিপাই আকাশবাণী বারিপদা কেন্দ্রর সবু অপা ও ভাই মানুষ মোর অশেষ অশেষ ধন্যবাদ জনাই দেবে। রহুছি অপা, নমস্কার।
0: বাহ, বহুত সুন্দর চিঠিটিয়ে দেইছন্তি শ্রোতা বন্ধু। সময় সময় স্রোতরে সমস্তে তো আমি প্রবাহ মান, দিন পরে দিন, পর্ব পরে পর্ব আসুচি পুনি যাউচি। চারিআড়ে প্রভুঙ্ক ভজন জনান আউ কীর্তন, আকাশবাণী বারিপদা কেন্দ্রের মধ্যে প্রভুঙ্কু নেই কার্যক্রম বহু সুন্দর হয়ে পারিছি এবং আপনার মনকু হরি পারিছি জানি বহুত খুশি হলু শ্রোতা বন্ধু। বেশি খুশি লাগুছি আপনার হাত লেখা চিঠিরে লেখা থিবা গোটিয়ে কথা, মো প্রিয় আকাশবাণী বারিপদা। এহা আমকু বহুত আনন্দ দেইছি, বহুত আপনার লাগুছি সেই গোটিয়ে কথা। এমতি এমতি স্নেহ সদিচ্ছা আম প্রতি সদা লাগি রহিথাও শ্রোতা বন্ধু। হো ঠিক আছে, আম কেন্দ্রর প্রচারিত কার্যক্রম সবু ভালো লাগিছি, সেথিপাই অপা এবং ভাই মানুষ ধন্যবাদ জনাইছন্তি। সেই ধন্যবাদ কু আম কার্যক্রম মাধ্যমে, মানে আমার এই সমীপিশু কার্যক্রম মাধ্যমে জনাই দিল শ্রোতা বন্ধু। তবে শ্রোতা বন্ধু, আপন এমতি সবু কার্যক্রম শুণু থাকতু এবং সুন্দর সুন্দর মতামত দিয়ে চিঠি নিশ্চয় দেবে হেলা। পরবর্তী চিঠি নেবে তা?
1: পরবর্তী চিঠিটি দেইছন্তি সুলিয়াপদারু রতিকান্ত বেহেরা। সে লেখিছন্তি, সমীপেশু কার্যক্রমর বীণা অপা এবং নিবেদিতা অপাঙ্কু মোর নমস্কার।
0: আমার মধ্যে প্রতি নমস্কার শ্রোতা বন্ধু।
1: পুনি লেখিছন্তি, মু বহুত খুশি যে সমীপেশুরে মোর চিঠি পড়া হলা, কিন্তু দুঃখিত যে মু চিঠি সবুবেলে সমীপেশু কার্যক্রমকু দিয়ে, মোর চিঠি পড়াই হুয়েনি। মু বিশেষ করে পাল্লা দাসকাঠিয়া এবং বিভিন্ন প্রকার ভজন শুনিবাকু ভারি ভালো পায়। সমাচার মধ্যে শুনে, ঝুমর গীত শুনে। ঝুমর তো বহুত পুরোনা পুরোনা প্রচার করুছন্তি, পাল্লা দাসকাঠিয়া মধ্যে কিছু নূয়া নূয়া শুনাও নাহাতি। দুই অপা এথিপ্রতি দৃষ্টি নিহাতি টিকে দেবে। মু চাষবাস পরিক্রমা বিজ্ঞান বার্তা আলোচনা মধ্যে শুনে। কিশোরেশ্বর এবং কাকড়ি কার্যক্রমে রজ পর্ব জগন্নাথঙ্ক সংস্কৃতি নেই উপস্থাপনা শৈলী বহুত ভালো লাগিলা। হেলে অনুরোধ, নূয়া নূয়া ঝুমর পাল্লা দাসকাঠিয়া নিশ্চয় শুনাইবে অপা।
0: বহুত সুন্দর চিঠি শ্রোতা বন্ধু, মতামত মধ্যে খুব সুন্দর চিঠিটি দিয়েছেন্তি। খুশি বি হয়েছেন্তি, দুঃখ বি করেছেন্তি। দুঃখ সুখ ভরা জীবন হিত প্রকৃত জীবন শ্রোতা বন্ধু। আপনার চিঠি সমীপেশুরে পড়া হেউনি বলে মন দুঃখ করেছেন্তি, এই তো পড়া হলা। এবে খুশি তো আপনার চিঠি দেবে আও আমি পড়িবানি, এমিতি কেমিতি হব কহিলে শ্রোতা বন্ধু? চিঠি যদি আম পাখে পৌঁছি যায়, নিবেদিতা আপন নিশ্চয় পড়িবে। আপন বহুত কথা শুনন্তি রেডিওরু, পাল্লা দাসকাঠিয়া ভজন সমাচার বিজ্ঞান বার্তা চাষবাস পরিক্রমা এমতি অনেক কার্যক্রম শুণুচন্তি। ঝুমর মধ্যে শুনন্তি, ঝুমর আপনকু পুরুণা পুরুণা লাগুছি, ওল্ড ইজ গোল্ড পরা শ্রোতা বন্ধু। ঝুমর নূয়া হেউ কি পুরুণা, সে তো সবিঙ্ক মনকু ঝুমেই দিয়ে নচেই দিয়ে। ঝুমর পুনি পুরুণা কোন? পুনি রহিলা পাল্লা এবং দাসকাঠিয়া কথা, এসব তো পৌরাণিক বিষয়বস্তুকে নিয়ে রচিত হয়ে থাকে, যেতে শুনলে বি আহুরি শুনিবাকু মন বলে। পুনি লেখছন্তি, আপন চাষবাস পরিক্রমা বিজ্ঞান বার্তা কার্যক্রম মধ্যে শুনন্তি, এ তো বহুত খুশির কথা। কাকলি এবং কিশোরেশ্বর কার্যক্রম মধ্যে শুনুচন্তি। তবে শ্রোতা বন্ধু, এমিতি সবু কার্যক্রম শুনন্তু এবং সুচিন্তিত মতামত দেই চিঠি দিয়ন্তু। আমি মধ্যে আপনার অনুরোধ মনে রাখিলু, নূয়া নূয়া ঝুমর পাল্লা দাসকাঠিয়া নিশ্চয় শুনাইবু, সময়ক্রমে আপন নিশ্চয় শুনিবে হেলা। পরবর্তী চিঠি নিবেদিতা?
1: এথর চিঠিটি দিয়েছেন খুঁটার প্রীতিপুষ্প মধুচন্দা স্পর্শগন্ধা মোনালিসা লিপ্সা এবং ভূমিকা। সে লিখিছেন, সমীপেশু কার্যক্রমর বীণা অপা এবং নিবেদিতা অপাঙ্কু বহুত বহুত নমস্কার।
0: আমার মধ্যে প্রতি নমস্কার শ্রোতা বন্ধু।
1: পুনি লিখিছেন, অপা আমি মানে আকাশবাণী বারিপদার নিয়মিত শ্রোতা, আমি বেশি ভালো পাও গীতাঞ্জলি ওড়িয়া আলবম গীত, যুববাণী গীত অতীত এবং অনুরোধের হিন্দি এবং ওড়িয়া চলচ্চিত্রর গীত, বিভিন্ন আলোচনা মধ্যে ନୂଆ ନୂଆ ବ୍ୟଙ୍ଗାତ୍ମକ ଆଲୋଚନା ନିଶ୍ଚୟ ଶୁଣାଇବେ। ପୁଣି ଲେଖିଛନ୍ତି, ଏବେ ତ ବର୍ଷା ଦିନ ଚାଲିଛି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରୋଗ ମଧ୍ୟ ବ୍ୟାପୁଛି, ତେଣୁ ଏସବୁ ରୋଗରୁ କେମିତି ନିଜ ଶରୀରକୁ ସୁସ୍ଥ ରଖିବୁ ସେ ନେଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରି ଶୁଣାଇଲେ ଆମେ ସବୁ ବହୁତ ଖୁସି ହେବୁ।
0: ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆପଣ ଆକାଶବାଣୀ ବାରିପଦାର

শ্রোতা বন্ধু, এইটুকু আজির একক হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আজিতে শুণুলে হাম দিল দে চুকে সনম কথাচিত্র কিছু গীত আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ির সময় বর্তমান রাতে 11টা হওয়া যাচ্ছে। হিন্দি সংবাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি শুনিপারে কিছু ক্ষণ মধ্যে।